0: আরে রেনচে
1: আমাকে দুলি রিমো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত কত নরা তা না থাকর তো ইউরা মাস মাছে কা সাখা না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জি নিয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি জিগেরা দাও না তা মর গাঙ্গো নি গরা তেজ কি সুমতে চিখচিজ গরা তা ইয়া না গামো সুঙ্গ দখতে না কেনি আদিকচিজ জোগনো চো মক্সাসে কি চোচ
2: চিতিরা তা মরগে খরমো থেমকিনি মারাম বাপ তমুরক
1: ama ama ama dengi e zi anige na nguzu chiga sozoki
0: marge nga nga yeg chimoz gondig dang e hinda ta
1: ama nga mumaz ni na na nila na ama menkana chi chi zi ta na ta dar chiga lo sun nuria aka
0: oi
1: na menkan ti ni na ta neli men chi kuna chu kuzi ni kwa mo zi na rekon sa cha ti mini na chu khalon sa cha ti na ta gusan chu mari ba
0: jo go wa la nga golo kar mo nga na chu zu na cha zu khalon go raok cholo go raok ট্রান্সফর্ম মাইকন নিতে শাংচিং ইয়ং কি নামলি মানজি গুনা চকয়া মানরেন ডার কাজি মেক ন গামুরা গানি গা তনি দন্ত খচি করং আ দানটা আরং কি তা গরমো স্টংস গরা কুমার গুতায়া
1: আমা আমা আমা আমা তা চোসুং কি তা চোসুং কি তা নিলা ন কাতা না অন্ত আমা সি দাসি জুগু জি তে
0: ইয়া তা চুন জো না মাসং কো আ খাপরজ গ তা তা জি না হা গো না পা মারি নিয়া চেরে থিম মে তুমি ওক
1: আমা আমা আমা তামাজ মো নিরে
0: মঙ্গ মো
1: আমা মানে না চি মেনকিন না খাপরন জাসি
0: তোতা দেখি আছি ঠিক থ গ দন সম জল দন গ থ দন দন দর ইয়া
3: শকং ল কোয়ক না না চং সং মান দম রিন জর পগ ন ল শং না চং সং মান দম চং গ জ জং কম ছ না চং সং মান দম
4: yaadguna ba tena tarigli chinde yangjig de ju ti sumang posing me ke tena terangli sinde ge chim jing thar kobdi gu nu gun samdi la ki lawa thorang lang bi ind ge sang sang se ni manglas gi in tena nga chi dani dan thung ge nyang gu ji se ni na li sinde ni na na ba so gi nyang to kobdi gi ju il
5: Chieje simkong ni palabi ghazimil jilagarji. Nga to ghologlab jihjobi warnanga ponyarivgarcho. Warnang chinji pony chieje kabarlabgiyol.